0: শুভ সন্ধ্যা সঙ্গী মন কসন আশা আপন মন আমি তো অচালে আসু আর আমি আশা করুছে কি আপন মন সফাই জন বলে অচালে আশা সোথি ইউয়াণী সুন্তর সফাই দাদা দিদি আর জুয়ান সঙ্গী মঞ্চো আজি চু ইউয়াণী কার্যক্রম নে স্বাগত আয় আর মায় আপন মঞ্চো রেডিও সঙ্গী সোমারু কশ্যপ
1: আর মায় তুমন মঞ্চো রেডিও সঙ্গী ধরমরাজ পটেল ইচি সঙ্গে তুমি সফাই কে আমি দুনো করুছে জুহার
0: এনা ধরম
1: হ্যাঁ
0: এ জেড তো কাই ভয়ঙ্কর না
1: হ না এ সুচো জেড কে দক্ষিত কসম ঘাম ছে কেস
0: না ঘাম ছে কেস ঘরে বল রোক নি ভাই আর ঘরে বল যাওক নি ভাই
1: নে সত্য আয়
0: হ্যাঁ এস দিন ভর গাম ছিকুয়ে আউরি সাঞ্জ বেরা হতো বেরা নে এ চড়র গুড়র পানি লেহরা মন ধরি না নে
1: হ পানি বলে
0: ভাই সাথে কাজ বল হ ডর লাগে জানু এ ছো সঙ্গে সঙ্গে নে
1: হ
0: এ আমচো বেড়া কাড়া বুতা বলে আমরে সে হ্যাঁ আমচো বেড়া কাড়া চো করতো দাদা দিদি মন বললে বেড়া খাড়া বাটে যাউন উনকে সজার সো নে
1: বেড়া বুতা চো দিন বলতো ইলি না
0: হ্যাঁ জানুক নি হলি না নে আম বিয়া টিকান গুরুলু
1: সে সত্য
0: তুই বিয়া টিকা এসে যাউ রিস কাস
1: যাউ রহে না
0: পক্কা রং রং দেখা দেছিস কাই বুঝতে চিস কাই লে নে
1: আলে আমচো গোড় বাটকে দন্ডিক থেবাউ আর জো আজিচো আমচো রূপরেখা বাটে
0: হাও না আজিচো কার্যক্রম নে আমি আমচো সঙ্গী মন কা জানলু সে সামিক চর্চা শীর্ষক গীত সামান্য জ্ঞান চো গোট আউর বার্তা নে
1: তো সঙ্গী মন এ তো রহে আজিচো আমচো কার্যক্রম চো রূপরেখা
0: হাও
1: এ দায় কার্যক্রম নে আগে বড়ু আউর জো সামিক চর্চা বাটে জো আই ফাস্ট ফ্যাশন চো প্রভাব
0: হ্যাঁ সত্য বললিস না
1: হাও
0: হাও
1: ফাস্ট ফ্যাশন হুন প্রণালী আয় জোন থানে নুয়া নুয়া ট্রেন্ডস মন কে খুবে কম কিমত নে ঝপকে ঝপকে ডিজাইন আউর খুবে বড়ে পেমানা নে বনওয়াত
0: আও না এ তো সস্তা আউর ফ্যাশনেবল কপড়া তো দিলাস নে
1: হাও
0: মান্তর পর্যাবরণ সমাজ আউর অর্থব্যবস্থা নে এ চু বিনাশকারী বল প্রভাব পড়ু আয়
1: হাও না জসন কি পর্যাবরণ নে প্রভাব ফ্যাশন উদ্যোগ বিশ্ব চো কার্বন ডাই অক্সাইড চো উৎসর্জন কে লগভগ 10% চো জিম্মেদার আয় এ
0: उनके बड़ा आई से ने
1: हाँ हाँ
0: हाँ हाँ
1: ये मात्रा विमान मन आउर नौ वहन उद्योग चो संयुक्त खपत ले बले खूबे आए
0: हाँ ना कपड़ा उद्योग दुनिया ने पानी चो दूसरा सबले बड़े उपभोक्ता आए
1: हाँ
0: सिंथेटिक कपड़ा जोन उत्पादन आउर रंगाई ले निकलुए नहीं
1: हाँ
0: उनचो रसायन ले जल स्रोत जहरीला बोले वैसे
1: हाँ रंग रंग चो तो ना जहरीला पानी मन बोलते निस्के से
0: চো এদনা এ কপড়া সস্তা হো তো চো কারণ নে লোক মন একে ঝপকে পকাওয়াত
1: হাও
0: হাও আর হর সাল একে লাখো টন কপড়া কচরা চো রূপলে ঘর চো বাহারে যায় সে নে হাও আর এ কপড়া মন কে অক্সর বিকাশশীল দেশ মন নে হুয়ায় জোন থানে ব্রান্ড সস্তা মজদুর মন চো শোষণ করুয়াত নে
1: হাও
0: হাও কাই
1: কারখানা মনলে কাম করতো লোক মনকে কম রোজি মিলুয়ায় আর এ খতরনাক পরিস্থিতি মনলে কাম করতো কাজে মজবুর হউন আট বাল শ্রম চো উপয়োগ বলে এ উদ্যোগ মঞ্চো গোটোক বড়ে সমস্যা আয়
0: হাও সত্য বলিস না কম দাম আর লগাতার নয় ট্রেন্ডস কারণ উপভোক্তা আনি লোক মন জরুরত লে জাদা আপনা আপ লোক আজ কপড়া লতা মন বল ধরসো
1: ধরসো আর জাদা সময় তক নি চলতো লে কপড়া মন কে লোক মন আপ লোক কমাই চো বড়ে আনি খুবে হিসা লে খরচা করুয়াত
0: হাও কাই এ চো বচা একে বচা তোর বলিয়া জানি
1: হাও
0: হাও এ নুকসান লে বচতো কাজে স্লো পেশন কে আম কে আপনা তোর
1: হাও
0: আউর সো সমজ করুন কপড়া কে ঘেন তো রায় কায়
1: হাও আমচো লোকাল কপড়া মন কে ঘেন তো রায় আউর পুরানা কপড়া মন কে দান কর তো রায়
0: হাও
1: কসন সমরু হাও
0: আউর ফালতু কপড়া মন কে নি ঘেন তো রায় কায় হাও এ সব মন কে কায় তো খরিদি কর তো কাজ বচ তো রায়
1: বচ তো রায়
0: হাও
1: সমারু আলে সাঙ্গুন্দা কাজে আমচো সঙ্গবারি মন কাজে কায় কায় গীত ধরু নিলু সে
0: হাও না আজি চো আমচো সঙ্গবারি মন কাজে আমি আনলু সে শীর্ষক গীত নে
1: আলে সাঙ্গুন্দক আজি চো শীর্ষক বল তো কাই হয়ে দে কাই
0: হাও কাই এ দে কা মোচ মন্ডা নে আনলে সে দেখুন দক
1: আল দক সাঙ্গনি
0: আই আজি চো কার্যক্রম নে আমি আমচো শীর্ষক গীত আমি আনলু সে নজর হাও আর এ আজি চো আমচো গীত গোবিন্দ কে শুরু কর তোর পহিলে শুনু এ ঝালা
2: एक मजबूत घर बिल्कुल उस पिता की तरह होता है जो हर मौसम सहकर भी घर की नींव को कभी हिलने नहीं देता।
3: आपके घर के लिए भरोसे का दूसरा नाम चेटिनाड सीमेंट का मैक्स क्रीट सीमेंट 64 सालों की बुनियाद के साथ चेटिनाड सीमेंट द परफेक्ट कंक्रीट चॉइस।
4: जीएसटी से जुड़ी नई खबर ने आम लोगों और निवेशकों दोनों को राहत दी है। सबसे बड़ी राहत खाने पीने के सामान पर दी गई है। ब्रेड, रोटी और छेना पनीर पर अब कोई GST नहीं लगेगा। इसके अलावा 33 जरूरी दवाइयों के दाम कम कर दिए गए हैं, जिससे इलाज का खर्च भी घटेगा। लाइफ इंश्योरेंस पर भी पूरी तरह GST छूट दी गई है, जिससे पॉलिसी खरीदना अब और सस्ता हो जाएगा। छोटी कारों और 350 cc तक की बाइक पर GST 28% से घटाकर 18% कर दिया गया है। इसका मतलब है कि गाड़ी या बाइक खरीदने का सपना अब पहले से सस्ता हो सकता है।
1: सोमारू शीर्षक के सांग लिसना, शीर्षक के सुनन मके खूबे हरिक लागेस, एबे एबे सुनू गीत असन लागेस।
0: तू ही बोल ना, हो ना है भारी बोल वालो
1: हो का खूबे सुनुक सुनुक भाई समक बले।
0: हां
1: तो संगवारी मन या गीत गोविंद बाटे जो और आमचो पहिल गीत आए फिल्म साजन के घर ले।
0: हो काय ए गीत ने स्वर दिला से अलका याग्निक और कुमार सानू, ए गीत चो गीतकार रात समीर और ए गीत चो संगीतकार रात नदीम श्रमण। तो संगवारी मन या सुनू ये गीत।

0: না ধর্মরাজ, এই গীত কে বলে তুই গাইতে রইস নে?
1: হাও
0: আর
1: না,
0: কাই সুন্দর গীত কে গাও বল জানিস না নে?
1: হাও না,
0: পক্কা উনতা কাই তো জড়ু আস তুই বল নে, গীত করি আস কাই নে?
1: হাও কাই,
0: হাও তো সঙ্গুয়ারি মন এই গীত কে ডান্ডিক থে বউ নে?
1: হাও
0: হাও কসন বললো নে, আমি তুমচো কাজে আনলু সে বার্তা, এছো নাও আয় বস্তর কা।

0: রামাজি জুহার।
1: জুহার না টিরু জুহার।
0: আমার লিস নে, আমি তো বেড গাটলু। তো এচি সঙ্গে আমচো গাঁও কার্যক্রম শুনতো সপ্পায় গাঁওকারি দাদা দিদি শ্যান সজন আর সংজৌরিয়া সংগারি মনকে মায় টিরু
1: আর মে মুন্দ্রা মাঝি
0: আমি দুনো করুন সে জুয়ার আর রেডিও কটা বসলো নানি নানি পিলা মনকে আমচো দুনো চবাটলে কুব্বে কুব্বে মায়া।
1: তো টিরু
0: হ্যাঁ
1: তুই আর মায় তো

0: গাঁও চো কোন লাগছ ভূমিনে আমি করমা?
1: হ্যাঁ এই গোট তো মূর গোট আয় হো।
0: হ্যাঁ হ্যাঁ
1: নড়গা সাউকার চ ভূই কে দেখলা সাহস কায়?
2: হ্যাঁ হ্যাঁ দেখলো সে।
1: হ্যাঁ কুঞ্চু কবজা নে গাঁও চ খুবই আসন ভূই আসে
3: আসে তো মান্তর ইয়ে সাউকার হুন ভূই কে দে দে হুন তো হুঁচাই আয় কায়
1: নুহায় নড়গা সাউকার চ বলে ভূই হুনি সন নে আসে মান্ত রেটেলে গাঁও চ ভূই কে হুন কবজা করলো সে একে নাপা জোখা করুন ভাতি আমি ভূই কে আলগাওয়া এবে পঞ্চায়েত লে প্রস্তাব বানাউন ভাতি এই কাম কে করতো কাজে মে হাঁক দিলে সে
4: ইয়েমন কোসালে পয়সা উপজা দে মানে দেখনু হ্যাঁ দেখনু কারি
5: ও সৌকার
4: মঞ্চ উয়াট কে
5: কো বুটা মন্ডা দে মানে
4: আর ইয়েমন কে বেবার কাজ কাহি জোক নি লাগে মানে দেখনু
5: আর সৌকার কোসা কমাউন ভাতি ইয়েমন চো পেট চলে দে মানে
4: এ এ না কারি
5: কাই আছে সৌকার
4: আর কাই বলতে রব গাঁও চ লগ্ন
5: কাই ফের বলতে রো তা সৌকার বলতে রো নড়গা সৌকার চো বেজা কবজা বিতি গাঁও রেটে চো ভুই কে পঞ্চায়েত বসাউন ভাতি ফের ঝিক দে মনে আর নাই হুতা হুন বুদু আগর টিউ টিউ টিউ টিউ করতে রে না
4: ইয়ে বুদু
5: ও সৌকার
4: এবে নুয়া সরপঞ্চ বললো আপলো ঠাপ কে দেখাইছি গোলিয়া জানু বাকি ডরাইছি
5: আখনু
4: আলে দেখো আবে যে হলে বলে দেখা যায় দিকারি
5: হয় সৌকার
1: চেতু চেতু হুন হুন হুন হুন বাটলে খিন্ডিক
6: সরপঞ্চ দাদা হো ই লাগলে আয়
1: হ্যাঁ আদায় হোলি দেখানু কিত্রো ভুই কে বেজা কবজা করুন বড় রে সাউকার আই ইত্রো ভুই নে গুলাই গাঁও চো লোক মন এবে কমানি কর দে
6: সত্য আয় সরপঞ্চ দাদা
2: কবজা করলো দেখানি সাউকার
6: সত্য আয় সরপঞ্চ দাদা আমি জানু নির্নে ভকুয়া গাঁয়ার লোক তুই কাই খিন্ডি পড়া লিখা মানে আস এই লাগুন নড়গা সাউকার চো ঘত কে জানলিস আরু পঞ্চায়েত হিসাব লে ভুই কে আলগা লিসিস
7: সত্য আয় সরপঞ্চ আমি গাঁও করি কাই কে জানতু তা তুই চে পড়া লিখা আস গুনু কে সব পায় কাম কে করলি
2: জান তো কাজে জমা জানতে রু মান তর পুরে এউন ভাতে হুন কে কোন বলুক সকে দে আয় কসন
3: সত্য আয় নিকাই আগত লে আমি সহকার ঘরে যাউন কুলি ভূতি করতো লো হুন মন সঙ্গে ঝগড়া দন করলে ফের আম কে ভালোই হয় দেতা
1: দেখা এ বাটে হুন বাটে যে গোট গোঠিয়ালে নি হয় এ নাপা জোখা কাম তো হলি আলে সহকার
4: হ্যাঁ আলে
1: দেখ এসন লাগলে আমি চুনা মারুন দিলু সে
4: হ্যাঁ
1: আর এই লাগলে তু চো বেড়া কে তুই দেখ
4: হ্যাঁ
1: আর আমচো গাঁও চো মাটি কে আমি আপলো হিসাব রে দেখাও
4: আলে বুদু তুই জানি মোকে ইত্রো ডাটা কর জিতনে জালে মই বলে দেখেন তু চো টডম কে মোচো নাও বলে নড়গা সৌকার আয় মোকে নড়গা সৌকার অসনি বলথা শুনলিস
1: আলে সৌকার মোচো তু চো সঙ্গে খুদ চো বের নু আয় দেবলে তুই এ বিচারুন দা ফন তো ফনচি আয় গাঁও চ ভুই কে তুই আপলো ভুই কসন বলুক সকিস না
4: আলে তুমচো বললো হিসাব নে কবজা কে ছাড় লেকা এদাই দেখাউন দেখা তুমচো ছেরি নাট কে কসন দেখাউ আ জালে
8: এ এ এ সাউকার তুই আগর নি গোঠাও আই
4: দেখ কাই করছ তুই আল করুন দেখুন কাই করছ
1: লখমা ওগায়রা না তুই আলে সাউকার তুই বল ওগায়রা তো দেখা না গোটকি গাঁও চলো গাঁও সোর সুতু নে রত রায় আলে সৌকার মে তুচো গোটলে রিসনি হয় তুচো কাজে হয়ে দেবে ছেরি নাট